0: Hey man, this is ASAP Ferg. Shout out to YCRadio.org. You already know what it is. Peace.
1: We served our country like those before us.
2: You know, it was a dangerous era. All of Vietnam was dangerous.
3: The carnage of war left an indelible mark on me.
1: We came back and built lives. As time went on, we faced new challenges and found support to handle them.
4: I went to the VA, talked to my doctor.
5: I started doing groups. I started doing one-on-one counseling.
1: At MakeTheConnection.net, you can hear our stories and find tools and services available to you.
6: Hello, everyone. I'm here to tell you all about your college's Male Initiative Program, where all are welcome to come together in strengthening our purpose. The goal of this program is to contribute to the success of underrepresented populations, particularly male students. We offer programs such as YC Mentoring and workshops such as The Barbershop, where individuals can prosper and excel from. For more information, feel free to come by the office in room 3MO2. You can contact us at 718-262-3772 or email us at www.york.cuny.edu/mencenter. Again, for more information, feel free to come by the office in room 3MO2. You can contact us at 718-262-3772 or email us at www.york.cuny.edu/mencenter. Thank you.
7: প্রতারণা সতর্কতা: কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
8: Yo, what's up? You're listening to YCRadio.org, the voice of today's generation. I'm Olivia the Rose, the Vice President of Cardinal Studios.

0: Simple steps can help your kids breathe easier. Vacuum up the floor to keep your house free of dust, dander, and dust mites. For more Breathe Easy tips to help stop asthma attacks, go to noattacks.org. Brought to you by the EPA and the Ad Council.
1: Hi, I'm Anthony Andrews, and I'm the host of the new STMS radio show every Friday evening from 6 to 8 p.m. on ycradio.org, the voice of today's generation.
2: ইয়র কলেজে আপনার জন্য একটি বার্তা আছে। ইয়র কলেজের পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য টোফেল পরীক্ষার ব্যবস্থাকারী, এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক, ইয়র পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
3: আপ সুন রহে হে ycradio.org, ইয়ে হে আজ কে জমানে কা শব্দ।
4: It's una voz.